0: দাদা ছড়ি ছাড়ে আমি তাহলে পরিস্থিতি খালাস মেয়ে নইলে পালিয়ে
1: শ্রেষ্ঠ
0: পরা মাথা চিড়িয়া কালিয়া কুজা মুটি রাখান Ах, чирия, коня, куда? Ты пока, дедико, зиета, вот сейчас так замерна.